ঈশা পূজা মিরাতি পূজা বেমা মিরাতি ঈশা পূজা মিরাতি পূজা বেমা মিরাতি এনাদনি অভুল বদন দেখ মেরে পাত মে হে খুশবু।